শ্রোতা বন্ধু আপনার শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেসন যোগে স্টুডিও ঘরের সময় বর্তমান সকাল 7টা শুনত আজর কার্যক্রমর সূচনা আজ সকাল 7:05 শুনেপার আঞ্চলিক সম্বাদ আকাশবাণী কটক কেন্দ্রর পরে পরে শুণবে আমরি স্বাস্থ্য কার্যক্রম সকাল 7:10 ওড়িয়ার সম্বাদ শুণবে সকাল 7:15

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আরম্ভ করছে কার্যক্রম চির সবুজ। আজ এতে শুণতু কতটি পল্লীগীত, শিল্পী মন্মথ মিশ্র এবং গীতারাণী দাস। শিল্পী পল্লীগীত গাইছেন পুরাতন রচনার। প্রথমে শিল্পী মন্মথ মিশ্র।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে পুরাতন রচনার শিল্পী মনমথ মিশ্রা।

শ্রোতা বন্ধু, পঞ্জিকা গণনা অনুযায়ী আজ মিথুন তের দিন, জুন মাস সতেইশ তারিখ, আষাঢ় মাস ছদিন, শনিবার। আজ পাঁচ ঘণ্টা তের মিনিট বতিশ সেকেন্ডে সূর্য উদয় হয়েছেন, ছটা বাজি পঁচিশ মিনিট এগার সেকেন্ডে সূর্য অস্ত হেবে। আজ শ্রীমন্দিরে দইতা প্রবেশ নীতি রয়েছে। শ্রোতা বন্ধু, এথর জাঁয়া আজর দিন ইতিহাসে ঘটি যাই ঘটনাগুড়িক সম্পর্কের। আজর দিন সতেইশ জুন অঠরশ অড়তিশ মশায় বন্দে মাতরম রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ঙ্কর জন্মদিন। আজর দিন সতেইশ জুনে সোভিয়েত ইউনিয়ন প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন মস্কো নিকটে ওবনিক্স নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বিশ্বর প্রথম বিদ্যুৎ গ্রিড সহিত সংযোগ স্থাপন হয়ে সারা বিশ্বরে চারিশ পরমাণু শক্তিকেন্দ্র রয়েছে। বিশ্বর প্রথম এটিএম মেসিন নর্থ লন্ডনর এনফিল্ডে থাকা বার্কলে ব্যাঙ্ক শাখায় স্থাপিত হয়েছিল। আজর দিন জুন সতেইশ উনিশ অণত্রিশ মশায় রঙ্গিন টিভির প্রথম ডেমো প্রদর্শন হয়েছিল। জুন সতেইশ তারিখ আজর দিন দুইহাজার ষোল মশায় ভারত মিসাইল টেকনোলোজি কন্ট্রোল রিজমির সদস্য হয়েছিল। এর্সেসলা কার্যক্রম সুপ্রভাত পুরী, আকাশবাণী পুরী। পরবর্তী কার্যক্রম হিন্দি সম্বাদ শুনিপারিবে আকাশবাণী দিল্লি।

প্রথমে কথাচিত্র আশিক উদিত নারায়ণ এবং অনুরাধা পড়ুয়ালঙ্ক যুগল কণ্ঠে নদীম শ্রবণকর সঙ্গীত নির্দেশনার কথাচিত্র আশিক।

শ্রোতা বন্ধু আপনমানে শুনছন্তি আকাশবাণী পুরী কেন্দ্ররু হিন্দি কথাচিত্রর গীত প্রচারিত হেউছি 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন যোগে। এতর কথাচিত্র এতরাজ, শিল্পী হলে উদিত নারায়ণ, আলকা ইগনিক এবং জয়েশ গান্ধী। সমীরক গীত রচনা সঙ্গীত হিমেশ রেশমিয়া।

পরবর্তী কথাচিত্রা অল দ্য বেস্ট কুমার কগিত রচনা সঙ্গীত প্রীতম শিল্পী হলে সুরজ জাগান এবং রূপম ইসলাম।

এইচএস হলা হিন্দী কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী পুরী পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্ররূপ।

শ্রোতা বন্ধু, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম রু আকাশবাণী পুরী কেন্দ্র স্বাগত করে থাকে শ্রোতা বন্ধু মানুষ। বন্দে মাতরম রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জিঙ্কর আজি জন্মতিথি। সে আজির দিন 27 জুন 1838 মশায় নৌহাটি জন্মগ্রহণ করে। সেই জন কবি এবং সাংবাদিক। তাঁর সংস্কৃত ভাষার রচনা করে বন্দে মাতরম অগণিত দেশবাসী হৃদয়ের দেশপ্রীতির ভাবনা উদ্রেক করে পারি। সে 1865 মশায় বঙ্গাড়ি ভাষার দুর্গেশ নন্দিনী প্রকাশিত করে। 1872 মশায় মাসিক পত্রিকা ভঙ্গ দর্শন প্রকাশ করে। বন্দে মাতরম

শ্রোতা বন্ধু, আজি হেউছি এমএসএমই দিবস, জুন 27 তারিখ। এমএসএমই হেউছি ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ। এহা অর্থনীতি, স্থায়িত্ব এবং নিযুক্তি সৃষ্টি, সূক্ষ্ম, ক্ষুদ্র এবং মধ্যম আকারর উদ্যোগগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা উপরে জোর দেইথায়। এমএসএমই ক্ষেত্র সামাজিক আর্থিক বিকাশর এক প্রমুখ দিক, লক্ষ লক্ষ নিযুক্তি সৃষ্টি করে এবং স্থানীয় উদ্যোগকে প্রোৎসাহিত করে। প্রযুক্তিবিদ্যা উন্নত এবং শিল্প প্রোৎসাহন পাই আর্থিক সহায়তা প্রদান করে। এহা বিশ্ব ব্যবসায়ের 90% অধিক, নিযুক্তির 60-70% এবং বিশ্ব জিডিপির 50% বৃদ্ধি করে থাকে।

শ্রোতা বন্ধু, এইডসে সহলা কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী আকাশবাণী পুরী। পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর।

শ্রোতা বন্ধু শুনে কার্যক্রম রিলেকরি প্রচার করলু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর আকাশবাণী পুরী পরবর্তী কার্যক্রম রিলেকরি প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত।

যুববন্ধু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কোটি ব্রহ্মাণ্ড সুন্দরী কাব্যর লিখিছন্তি যে স্নানগুণ্ডি চাই বেনি স্বয়ং লীলাজার পতিত পাবন অর্থে প্রসাদ বাহার শ্রীমন্দিরকু প্রবেশ করে ন পারে।

0: যুববন্ধু, প্রথমরু যেমিতি কইতিলু না, আজি আমি কথা হবা এমিতি কোটিয়ে পরম্পরা বিষয়ে, যাহা আমার প্রতিদিনর জীবনরে অছি, কিন্তু যাহার গভীরতাকু আমি সবুবেলে অনুভব করিথাও। সেই পরম্পরা হেউচি স্নান।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, স্নান শব্দটি শুনিলে মনে হুয়ে জল পরিষ্কার আউ সতেজতা। ভারতীয় সংস্কৃতিরে জলকু জীবনর মূল আধার বলে কুহাযায়।
0: হ্যাঁ যুববন্ধু, যদি ভারতীয় স্নান পরম্পরার হৃদয় বলে কহিবা, তেবে সে হেউচি গঙ্গা স্নান। জল শরীরকু ছুঁই, কিন্তু আস্থা মনকু ছুঁই। হিমালয়রু আসি লক্ষ লক্ষ জীবনকু স্পর্শ করুথিবা গঙ্গা ভারতর সংস্কৃতির ধমনী। গঙ্গা স্নান সহ যোড়ি রয়েছে মকর স্নান, গঙ্গা দশহরা স্নান, কার্তিক স্নান, মাঘ স্নান, গ্রহণ স্নান ও অমাবাস্যা স্নান মধ্য।
1: আউ জানিচ ভাগ্যশ্রী, গঙ্গা সহ যোড়ি রয়েছে এক অত্যন্ত পবিত্র পরম্পরা, যাহাকি গঙ্গা স্নান। গঙ্গা স্নান কেবল নদীরে স্নান করিবা নহে, এহা ভক্তি, আত্মশুদ্ধি, আধ্যাত্মিক অনুভব ও মনর পবিত্রতার এক অভিব্যক্তি মধ্য। ভক্তমানে গঙ্গারে স্নান করি মনর শান্তি

0: বেশ অনুভব করে থাকে।
1: যুববন্ধু, ভারতীয় পরম্পরায় গঙ্গার অবতরণ সহ অনেক কথা মধ্যে জড়িত আছে। লোককথা অনুসারে রাজা ভাগীরথীঙ্ক কঠোর তপস্যা পরে গঙ্গা পৃথিবীকে আসিলে। এই কারণরু গঙ্গাকে ভক্তি, ত্যাগ ও করুণার প্রতীক ভাবে দেখাযায়। আজি মধ্যে লোকমানে গঙ্গা স্নান করিবা বেলে কৃতজ্ঞতা ও প্রার্থনার ভাবনা রাখন্তি। গঙ্গা স্নানর ধার্মিক মহত্ব ভারতীয় ধার্মিক পরম্পরায় গঙ্গা স্নানকে অত্যন্ত পবিত্র মনাযায়। এখন অনেক বিশ্বাস মধ্যে রয়েছে যে আত্মশুদ্ধির প্রতীক ভক্তির অভিব্যক্তি মনকু শান্ত করিবা জীবনরে নূতন আরম্ভ। ভক্ত মানে গঙ্গায় স্নান করে সূর্যকে জল অর্পণ করতে ও প্রার্থনা করতে।
0: জানিচ ভাগ্যশ্রী, গঙ্গা স্নান কেবল ব্যক্তিগত আচার নুহে ম, বরং এহা পরিবার, সমাজ ও সমূহ ভাবনাকে যোড়ি রাখিথায়। লোকমানে একাঠি হুয়ন্তি, প্রার্থনা করন্তি, সম্পর্ক গড়ন্তি এবং এক সামূহিক অনুভব সৃষ্টি করন্তি। গঙ্গা স্নান ও পরিবেশ গঙ্গা আমার সংস্কৃতির প্রতীক, তেণু তাহার পরিষ্কারতা রক্ষা করিবা আমা সমস্তঙ্কর দায়িত্ব। গঙ্গাকু সম্মান করিবা মানে জলকু সম্মান করিবা।
1: যুববন্ধু, কথাবার্তা তো হেলেনি, কিন্তু বর্তমান চালন্তু না শুনি নেবা এই গীতটি।

0: যুববন্ধু, ওড়িশার কথা তো হলে, মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর কথা মধ্যে হলে, পুরীর কথা মধ্যে হলে, কিন্তু পুরীর কথা শ্রীজগন্নাথঙ্কর কথা আসিব মানে সমুদ্রর কথা ন আসিলে কথাটি পুরা অধুরা লাগিব। পুরীর সমুদ্র যে কেবল সমুদ্র নুহে, সে হেউছেন্তি মহোদধি। সেই কারণর ভারতীয় পরম্পরার স্নানর বিশেষ স্থান মধ্যে রয়েছে। ওড়িশার সংস্কৃতি ও ধার্মিক জীবনরে যে স্নান পরম্পরা সর্বাধিক মহত্ব বহন করে, সে হেউছি মহোদধি স্নান। মহোদধি স্নান কেবল সমুদ্রে স্নান করিবা নুহে, এহা মনিষর ভক্তি, আস্থা, শুদ্ধি, আত্মচিন্তন ও প্রকৃতি সহ একাত্মকর এক অপূর্ব অনুভব।
1: যুববন্ধু, মহোদধি এই শব্দ দুইটি ভাগে গঠিত। মহা অর্থাৎ বিশাল এবং উদধি মানে সমুদ্র অর্থাৎ বিশাল সমুদ্র। কিন্তু শ্রীক্ষেত্রে এহার অর্থ আহুরি গভীর। এঠারে সমুদ্রকু কেবল প্রকৃতি ভাবে দেখা যায় না, এহাকু দেখা যাই থাই ভক্তির রূপরে, তীর্থর রূপরে, আর শ্রীজগন্নাথঙ্কর অংশ ভাবরে মধ্য।
0: সেথিপাইন তো লোক কহন্তি পুরী কলে মহোদধি দর্শন, তাপরে যাই শ্রীজগন্নাথঙ্কর দর্শন। মহোদধি স্নান কেবল দেহর নুহে, মনর স্নান। সূর্য অস্ত হওয়া পরে সমুদ্র উপরে লাল আলোক বিচ্ছুরিত হেউথিব। লোকমানে ধীরে ধীরে কূলকু আসুথিবে, কেহি হাত জোড়ি ঠিয়া হইথিবে তো আউ কেহি সমুদ্রকু দেখি নীরব হই রইথিবে, কেহি জল ছুঁই মুন্ডরে দেউথিবে তো তাপরে কেহি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বুড় মধ্যে দেউথিবে। সেই মুহূর্তরে মনে হেউথিব জীবনর ক্লান্তি, চিন্তা, ভয় সবু যেমিতি তরঙ্গ সহ চালি যাওছি। এই স্নানরে শরীর সিনা ভিজে, কিন্তু মনরে শান্তি জন্ম দিয়ে।
1: শ্রোতাবন্ধু, জগন্নাথ সংস্কৃতি ও মহোদধির সম্পর্ক অত্যন্ত।

0: যুববন্ধু পরম্পরা সম্বন্ধে তো কথা হলে, কিন্তু যদি আজির যুগক দেখিবা, আপন তো দেখুথিবে বড় বড় কারখানা, বড় বড় কোম্পানি ও বড় বড় ব্যবসায় বিষয়ে আমি বহুত শুনুছু, কিন্তু কেবে ভাবিছন্দি কি আম পাখরে থিবা সে ছোট মুদি দোকান, গাঁর সে হস্তশিল্প কারিগর, ঘরে আচার পাম্পড় তৈরি করুথিবা মহিলা, আও সিলেই করুথিবা যুবতী, অনলাইনে ছোট ব্যবসায় আরম্ভ করিথিবা যুবক, এমানে মধ্য দেশের অর্থনীতির তো অংশ হইথিবে না?
1: হ্যাঁ, এমানে হেউছন্তি পরা দেশর অর্থনৈতিক শক্তির এক বড় আধার। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ আমি জানিবা এমএসএমই র অর্থ কোন, এর মহত্ব কোন, কাহেকি এহা আমপাই এক বিশেষ দিবস ভাবে পালন করা যায়।
0: শ্রোতা বন্ধু, এমএসএমই সম্বন্ধে কথা হওয়ার পূর্বরু প্রথমে বুঝিবা যে এর অর্থ কোন। এম, এম র অর্থ হচ্ছে মাইক্রো বা সূক্ষ্ম উদ্যোগ, এস র অর্থ হচ্ছে স্মল বা ক্ষুদ্র উদ্যোগ, এম অর্থ

এবং ট্রস্টি অনিল মিশ্র ইস্তফা প্রদান করেছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রর কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ সম্পর্কের সূচনা প্রদান করেছেন। এক বিবৃতিতে সে কহিছেন, পরবর্তী বৈঠকের ইস্তফা উপরে বিস্তৃত আলোচনা করা যাবে। শ্রদ্ধাঙ্ক দ্বারা দান করা যাইতিবা রূপা ইটা এবং অলঙ্কারর সম্পূর্ণ হিসাব করা যাবে বলে সে সূচনা দিয়েছেন। ইউএস ওপন ব্যাডমিন্টন প্রতিযোগিতার ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনাল পর্যায়ে পৌঁছিছেন। মহিলা একক বর্গরে দেবিকা জাপানর রিকো গুঞ্জিঙ্কু 22-20 21-19 সেটে কোয়ার্টর ফাইনাল পরাস্ত করেছেন। আসন্তাকালি সেমিফাইনালে দেবিকা ডেনমার্কর খেলাড়ি লিনে ক্রিস্টোফারসনকু ভেটিবে। পুরুষ একক বর্গরে সেমিফাইনাল পর্যায়ে আসন্তাকালি কিদাম্বি জাপানর ইউদাই ওকিমোটোঙ্কু এবং রৌনক চীন তাইপেইর সু লি ইয়াংকু ভেটিবে। মুখ্য সংবাদগুলি পুনি থরে। তিনদিনিয়া সেসেলস গস্তরে যাই রাজধানী ভিক্টোরিয়ায় পৌঁছলে প্রধানমন্ত্রী। ভব্য স্বাগত সম্বর্ধনা জ্ঞাপন কলে সেসেলস রাষ্ট্রপতি ও প্রবাসী ভারতীয়। ভারত ট্যাক্স

কুমার সানু, এসপি বালসুব্রহ্মণ্যম, পঙ্কজ উডাস এবং অনুরাধাঙ্ক কণ্ঠরে শুণন্তু সাজন কথাচিত্রর এই গীতটিকু।